সেই পগত জ্যোতুপাণে নানক তিনকে সব কুরবানে মলার মহলা পঞ্জমা পরমেশ্বর হোয়া দয়াল মেঘ বরসে অমৃত ধার সগলে জী জন্ত তৃপ্তা সে

কথায় আমার গুরু সুযোগ নাম নামন নাম রস খান আর ভোজন নাম রস সদা চায় মুখ মিষ্ট বাণী ধন সৎগুণ সেবে ও জিস পসায় গত।